শ্রোতা বন্ধু, এ হচ্ছে এফএম 102.9 আকাশবাণী বারিপদা। আপনার শুনেছেন ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। এথর শিল্পী শৈলভামা, কণ্ঠরে শীর্ষানন্দ দাস কানুনগঙ্ক রচনা।

আকাশবাণী কটক প্রচার করছু অনুচিন্তা। উপস্থাপনা করিছন্তি অসীমানন্দ সরস্বতী।

হত্যা করে সে তহি পড়ই নির্ভরে তপত সুবর্ণ ফুটই তহি সে দগধ হুই ছণকে উঠই লোটই বসই ব্যাকুলে ধামই ক্ষুধা পিপাসা পীড়া মান ক্ষণকে হুয়ে অচেতন পশুর দেহে রম যেতে বর্ষ তাবত সেই মতে অত্যন্ত যাতনা ভুঞ্জই সে প্রাণী।

0: ঠিক আছে, তবে সন্তোষ ভৌণী তোমার পছন্দর গীত আমি শুনছি, ধন্যবাদ।
1: ওকে।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহি। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: কম সুধারে লোন দরকার, তাবি আপরে বাহা
2: ফসিলা। অজনা আপনার দূরেই রুহন্তু।
3: আরবিআই কহে
2: সচেতন হুহন্তু, সতর্ক রুহন্তু।
4: নারী মহল।

শ্রোতাবন্ধু, কার্যক্রম শেষরে চলচ্চিত্র আকাশে কি রঙ্গ লাগিলা যুগলকণ্ঠে গাইছেন শিল্পী উদিত নারায়ণ ও নিবেদিতা। এই গীতটি শুণবাক চাই চিঠি লিখিছেন আপনার হলে সুড়িয়াপদা ব্লক সিন্দুর গৌরারু দিলীপ, সঞ্জু, সুইটি, বিউটি, বুবু, সুশীলা, উমেশ, সুকান্তি ও রাজু। সুড়িয়াপদা ব্লক ভালিয়াশোল গ্রামরু রবীন্দ্র নায়ক, দীপারাণী নায়ক, রিঙ্কি মিঙ্কি ও মীরা নায়ক। তবে শ্রোতাবন্ধু শুণন্তু আপনার পছন্দর আকাশে কি রঙ্গ লাগিলা চলচ্চিত্রর এই গীতটি।

শ্রোতা বন্ধু শুনুলে আপন মান অনুরোধে ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম আকাশবাণী বারিপদা। এথর আসন্ত শুণবা কেতটি সুগম সঙ্গীত।